খেন নেনো হাতরে নো মে ওই রুবাই মো দানা ন মুচা খুন পজাব খাও পজাব খাও।